ফিদাকাহমেকেললে সগালকিন কিতলুল গরমতকা কাউজে সেই লমার হেকল ফিদাকাহমেকেললে সোতম সেরতগাজু গরমতকা গহেনি আবলিকা হাড়িতে আওয়ারতিকা হেওয়ে বাদ্দা আইকুতাগা হেরলে গাদি মাহে বাদ্দা গদামকা আনসেন গামিকা হেওয়েনি আইরক সিনাল সিন্নি ওয়াহাতকা গড়েনি দেগা সরতন সিন্নি ওয়াহাতকা গড়েনি কবেললে সিন্নি বাকি আসিন গড়েনি দেগি গসা সিন্নি মেদকে কাহি কিলেন কি হিনো দা আহাবা গরমুত কা গহেনি মিদির দলে আহাবা গরমুত কা গহেনি থাকি কে তৈয়ারা গবাবুম বাদ হাসেন বাদাল হুসুফ তেকে নাগি রাহে দনা বাদাল হুসুফ তেকে নাগি রাহে দনা দিয়া সগল মোর সগাল আইতিয়া ইনকি তনু পর আবাহতে সিম্পিল করে রে কি নানে দাবিতে কি সেরা তোমরা নগরী এন্ট্রিয়া হাগল নি কই দার কি তল বুঝো উমকা উমকা আকে নে বুঝে সন্তো কে তুমি হেবে উপর আফায় দেয়া নি গিনবিনো না হাবে ইতা তি তি তো মনস কাতে